জুনা জুনা কি বল আঁকা খোলা না প্লিজ জুনা জুনা আঁকা খোলা না জুনা আঁকা খোলা না।

0: তাকে দেখি না দিবস তাকে কি ভালোবাসা ছেড়ে রাখা কই মায়ের গানে মানুষ ভয় তো মালা আসতে পারে যদিও সমাজকে মালা কে সোচ মানে জানে তা দিবস তারে কই না মো মাথি কো অন্যায় সহন না সকে মানে দিবস তারে
1: মালাই মাফ করতে মাইকেল কি কথা শুনে